0: parade.
1: Savage. Back at it. You listening to YCRadio.org, the voice of today's generation.
2: Is there?
3: প্রতারণা সতর্কতা। কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Are you interested in radio broadcasting? Volunteer to be a staff member and learn what goes on behind the scenes at York College radio station. Bring your ideas and passion, joining a team of your peers in the capacity of on-air announcer, programming, marketing, news, sports, entertainment, visual arts, web design, and of course, music. Whether you are seeking to be an engineer, producer, or wish to have a promising career in the media and communications industry, volunteering as a staff member at YC Radio is a great way to add real work experience to your resume. Come to room 1G06G or call 718-262-5293. That's room 1G06G, 718-262-5293.
4: Welcome to the fall 2026 semester at York College. As you get settled in, take some time to check out all that York College has to offer. Need help getting connected? Information technology can help you know where to go and get the support you need fast. And don't forget to download the YC Cardinal app so you can stay connected and always be in the know about what's happening on campus. Looking to get involved? Come out to the club fair in the atrium. Check out the clubs, meet new people, make new friends, and find your place at York. And there's much, much more available to support you throughout the semester, including athletics, career services, counseling, mentoring, student activities, student health services, the Women's Center for Gender Justice, the Male Initiative Program and Men's Center, Veterans Affairs, SEEK, the Center for Students with Disabilities, and the York College Child and Family Center, just to name a few. Mark your calendars. The week of October 5th is Homecoming Week, and October 22nd is the 60th Anniversary Gala. Welcome to York College, and have a great fall semester.
5: Scam alert. Never share your CUNY login password or MFA. Please remember the following. Never share your passwords or MFA factors with anyone. Campus and CUNY IT will never ask for it. Do not respond to an MFA prompt if you did not initiate the login yourself. Do not click on links or open attachments in suspicious or unexpected texts and emails. If you think you may have provided your password or MFA factor, clicked on a suspicious link, or opened a suspicious attachment by mistake, please contact your campus help desk for assistance. This is a CUNY scam alert announcement.
6: More music now on YCRadio.org, the voice of today's generation.

0: This is Shawnee Shawn.
1: It's your guy Tay Fetty.
0: You're now listening to YCRadio.org, the voice of today's generation.
2: When I have an asthma attack, I feel scared. It's kind of like an elephant is on my chest.
3: I feel like I'm choking.
2: Sometimes my parents have to take me to the hospital.
4: You know how to react to their asthma attacks. Here's how to prevent them. Visit www.noattacks.org or call your doctor. Because even one attack is one too many.
2: I feel like a fish with no water.
4: Brought to you by the EPA and the Ad Council.
5: This is the professor, Dr. Ron Daniels, inviting you to join me for enlightening interviews and informative engagement with our audience on Vantage Point Mondays, 3 o'clock p.m. here on WBAI 99.5 FM in collaboration with YCRadio.org.
6: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের

0: host your own show. Visit ycradio.org and fill out an application.
1: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to ycradio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on ycradio.org, the voice of today's generation.
3: Scam alert. Never share your CUNY login password or MFA. Please remember the following. Never share your passwords or MFA factors with anyone. Campus and CUNY IT will never ask for it. Do not respond to an MFA prompt if you did not initiate the login yourself. Do not click on links or open attachments in suspicious or unexpected texts and emails. If you think you may have provided your password or MFA factor, clicked on a suspicious link, or opened a suspicious attachment by mistake, please contact your campus help desk for assistance. This is a CUNY scam alert announcement.
4: My name is Alisi Augustine, computer science major, and you are listening to ycradio.org, the voice of today's generation.

0: This is YCRadio.org, the voice of today's generation.
1: When I have an asthma attack, I feel scared. It's kind of like an elephant is on my chest.
2: I feel like I'm choking.
1: Sometimes my parents have to take me to the hospital.
3: You know how to react to their asthma attacks. Here's how to prevent them. Visit www.noattacks.org or call your doctor. Because even one attack is one too many.
1: I feel like a fish with no water.
3: Brought to you by the EPA and the Ad Council.
4: Your college is looking for a DJ. No radio station is complete without DJ, and that could be you. Come talk to us in room 1G06G. Email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. Once again, email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. We'll be looking forward to meeting you. ycradio.org, the voice of today's generation.
5: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা AC ভবনের